0: उसी फिल्म का गाना बस प्रोग्राम में पेश की गई मोहम्मद रफी की आवाज में ये गाना भी आपने सुना। और मांग करने वाला था देनहाग शहर का रहने वाला विनोद। विनोद ये खास प्यार भरी गाना आज के प्रोग्राम में मांग किया फ्रॉम द मूवी नए रोशनी, एक फिल्म जिसमें अशोक कुमार, राजकुमार, माला सिन्हा, तनुजा और खास तौर पर विश्वजीत ने काम किया है फिल्म नई रोशनी में।
1: Dit is Jos Tuinstra met de hoofdpunten van het radionieuws op Radio SBS. Den Haag maakt zich op voor Prinsjesdag. De eerste Oranje fans melden zich vanmorgen al vroeg bij Paleis Noordeinde en langs de route van de Glazen Koets. China heeft de regels voor buitenlandse reizen verder aangescherpt. Chinese burgers die volgens de autoriteiten een gevaar vormen voor de technologische of nationale veiligheid, kunnen een uitreisverbod van 6 maanden tot 3 jaar krijgen. Rijkswaterstaat adviseert automobilisten uit het zuiden om hun reis naar Utrecht voorlopig uit te stellen. Op de A2 ontstond bij knooppunt Deil een ongeluk bovenop een bestaande file door uitgelopen werkzaamheden bij Everdingen. Het Amerikaanse Hoge Rechtshof laat nieuwe beperkingen op briefstemmen voorlopig niet ingaan. Het weer in het noorden en westen eerst bewolkt, in het zuiden en oosten schijnt de zon. Vanmiddag wordt het tussen 20 graden aan de noordwestkust en 28 graden in het zuidoosten. Tot zover de hoofdpunten van het radionieuws op Radio SBS.
2: Nu de verkeersinformatie op Radio SBS.
3: Mijn naam is Rijn Baartmans van de ANWB. We zitten in het staartje van de ochtendspits. Er is nog 50 kilometer van over. Op de A16 twee files in de richting van Rotterdam. Vanuit Breda is dat tussen knooppunt Klaverpolder en afrit Dordrecht Centrum. Na een ongeluk is de berg aanwezig om een personenauto te bergen. Maar de linkerrijstrook moet nog dicht blijven. Je doet er 10 minuten langer over. Op de A16 richting Breda vanuit Rotterdam is het mis tussen knooppunt Ridderkerk en Zwijndrecht. Er staat een vrachtauto met pech. 3 rijstroken zijn dicht, een vertraging 10 tot 15 minuten. Dan nog de A28, Zwolle richting Amersfoort. Daar is de weg weer vrijgemaakt na een ongeluk tussen Strandnulde en knooppunt Hoevelaken. Het verkeer daar kan rekening houden met 10 minuten vertragingstijd.
2: Tot zover de verkeersinformatie op Radio SBS.
0: रेडियो SBS का प्रोग्राम पेश किया जा रहा है। इसी तरह से हेडलाइंस न्यूज आपने सुना और फरकीर्स इंफॉर्मेशन रेडियो SBS के जरिए हर एक घंटे पर भी न्यूज मौसमी समाचार और फरकीर्स इंफॉर्मेशन आपको दिया जा रहा है। द बेस्ट बॉलीवुड हिट्स रेडियो SBS के जरिए सिर्फ रेडियो SBS के जरिए पेश किया जा रहा है अलमेर दान एडन फिर तक यार। गोरे लोग की जुबान पर भी SBS होता है। अब की बार मुकेश और लता जी की आवाज में आज की पुरानी फिल्मी संगीतों का प्रोग्राम में गाना पेश होगा। सरस्वती चंद्रा फिल्म का नाम और ये गाना का बोल है फूल तुम्हें भेजा है खत में, फूल नहीं ये मेरा दिल है, हाँ ये मेरा दिल है। रोटरडम नोट की रहने वाली शीला ये गाना आज की प्रोग्राम में मांग किया है। फिल्म का नाम सरस्वती चंद्रा 1968 का फिल्म, 1968 का फिल्म।

रिमझिम सावन की बूंदे तू हर मौसम बरसाना, जो कम पर जाए सांसे तू मेरा दिल बन जाना, was Barish Banjana, gezongen door Payal Dev en Stibin Ben. Gaan we daar verder met Dilir Mehdi en Richa Sharma. Uit de film Action Replay is het volgende liedje in het programma Geeton Kelleher. Zorka Chattaka Hai Zoro Se Laga.